ওহি পাঠি ওহি পোচা, ওহি প্যার ওহি রুচা, মন ওহ সুখ জাত সহজ কেল, আনন্দ খেল রহে ফের পয় মেল। নানক গুরশব্দ প্রাপ্ত রাগ গৌড়ী মালওয়া মহল্লা পঞ্জমা, এক ওঙ্কার সদগুর প্রসাদ। হর নাম লেহো মিতা লেহো, আগে বিখম পন্থ পয়ান রহাও। সেবত সেবত সদা সেব।